0: চেকরি পাগড়ি ভাঁদরে বাবু হাবা বধু নাই এ হাবা বধু চেকরি পাগড়ি ভাঁদল কলা গো কান্দে পর সতি খাইলো ছোরি বলাই যাও
1: রাত্র টুয়াল ঘাল মিলে
0: ঘাল মিলে রে ভগবান।